0: নাগরিকতা আইতা কক্ষে সঞ্চালন হয়েছে সূচনা আদালত বা গৃহ মহানুভাবে যাতায়াত ব্যবস্থা কারণী বা প্রবাহের সেবা প্রাপ্ত সহজকরণের লাগে নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন করা উক্ত কক্ষবাট নিচিক সেবাহর প্রাপ্ত সেবা প্রাপ্তি লাগে নাগরিক সহায়তা কক্ষ বা সম্পর্ক রাখা অনুরোধ করেছ সেবা প্রাপ্তি বা কর্তৃক প্রলোভন নদী আপু সেবা লীন হার্দিক অপিল করছে সেবা প্রাপ্তি বা কোন ঘাস হয় না রাষ্ট্রীয় অধিকার কারণী প্রমোশনা
1: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়ে বিরাজনগর
0: স্তরে তহমত দর্তা থাকা এই বিশ্বাস দর্তা প্রতিনিধি তথা নবীকরণ গড়ের সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভাই স্থানীয় তহমা হস্তান্তরণ ভাই ই রিক্সা কোন যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা গর্দা এটি কার্যালয় জারি সকল বিলভুক ভাইমা শোক আধার স্থানীয় তহবাট শুরুয়া ফিরতা নিষ্ঠা সমেত রাখে সেই দর্তা নম্বর কায়ম হুনে গড়ী অপলে খড়া গড়ি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয়হরূলে জারি সকল বিলভুক নভাইক তর স্থানীয় তহলে জারি সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুকমা যাতায়াত ব্যবস্থা কার্যালয়ে জারি সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ ভাগ খণ্ডমা স্থানীয় তহলে জারি সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি প্রাধিক নম্বর কায়ম করে বিলভুক প্রতিলিপি দিয়েছ বিশেষ করে এটি যাতায়াত কার্যালয়ে দিয়ে যাঞ্চপাশ প্রমাণপত্র সকল করেমা পনি সুহী সকল পত্র আধারমা যাতায়াত কার্যালয়ে জারি দর্তা নম্বর ক্যাম করে সওয়ারী দর্তা প্রমাণপত্র প্রতিলিপি জারি সোভি স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই ভিক্ষা সওয়ারী দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেমজিক আন্দোলন ক্রমমা জলি নষ্ট অবস্থামা স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা প্রমাণক আধারমা সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা গড়ি সেবাগ্রাহীলে নাগরিকতা ফোটো কপি দুই প্রতি হালসালে খিচি ফোটো সওয়ারী দর্তা প্রমাণপত্র ফোটো কপি সওয়ারী সাধন ইঞ্জিন নম্বর চেকসিট নম্বর দেখিনে ফোটো সওয়ারী সাধন পূর্ণ ভাগ দেখিনে ফোটো সংলগ্ন রাখু পড়ে এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত উক্ত শীর্ষকমা থপ কর লাগে।

0: প্রিন্ট রুজিকর রকমের তোমারি সাধন নম্বর এখন করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাব হল তপাইলে আপনি সওয়ারী সাধনকে বার্ষিক রূপমা বুঝাউনু পর্ণে সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা লাগে সম্বন্ধিত ইয়াতায়াত কার্যালয় গর কর প্রিন্ট মান ব্যাঙ্ক ভোচার গর্ণ অগি সওয়ারী কর তথা বস্তুর একিম গর্ণ তথা কর বুঝায় পছে প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাইক কর রকম আপনি সওয়ারী নম্বর একিম গর্ণ হওয়া এসে সূচনা মারফত অনুরোধ গরিছ
1: উত্তর প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট
2: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौं सुरक्षित भविष्य निर्माण गरौं मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौं मौसम पूर्वानुमानको जानकारी नियमित रूपमा लिने गरौं प्राकृतिक विपद जोखिम न्यूनीकरण सचेत बनाऊ जलवायु परिवर्तनका असर घटाउन सामूहिक प्रयास गरौं वन संरक्षण वृक्षारोपणमा सक्रिय सहभागिता जनाऊ ऊर्जा बचत र स्वच्छ ऊर्जाको प्रयोग बढ़ाऊ वातावरण प्रदूषण नियन्त्रणमा जिम्मेवार बनाऊ वातावरण संरक्षण गरौं जीवन रक्षा गरौं
3: आन्तरिक मामिला तथा कानून मन्त्रालय कोशी प्रदेशद्वारा जनहितमा जारी सन्देश

শ্রী ঠাকুরা প্রশ্ন বিচার রেডিও নেটওয়ার্ক। तपाईं अहिले उज्यालो रेडियो नेटवर्क को

0: সরকারি তহমা দরকার থাকা এই বিস্তার দরকার প্রতিনিধি তথা নবীকরণ গড়ি সম্বন্ধে সূচনা
1: যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার ভাই স্থানীয় তহমা হস্তান্তরণ ভাগ ই রিক্সা পুনঃ যাতায়াত ব্যবস্থা কার্যালয় দরকার গা এদি কার্যালয় জারি সকল বিলভুক ভাইমা শোক আধার স্থানীয় তহবা শুরু বা ফিরতা নিশা সমেত রাখি সেই দরকার নম্বর কায়ম হুনে অপিলে খড়া করি এদি যাতায়াত ব্যবস্থা কার্যালয় জারি সকল বিলভুক তর স্থানীয় তহলে জারি সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুক যাতায়াত ব্যবস্থা কার্যালয় জারি সওয়ারী দর্তা নম্বর সমেত উল্লেখ খণ্ডমা স্থানীয় তহলে জারি সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র রাখি প্রাধিক নম্বর কায়ম করে বিলভুক প্রতিলিপি দিয়েছে এসি এদি যাতায়াত কার্যালয় যাঞ্চ পাশ প্রমাণপত্র সকল পেশ করেমা সকল পত্র আধার যাতায়াত কার্যালয় জারি দর্তা নম্বর কায়ম করে সওয়ারী দর্তা প্রমাণপত্র প্রতিলিপি জারি সবই স্থানীয় তহমা দর্তা ভূমিকা বা যাতায়াত ব্যবস্থা কার্যালয় দর্তা ভে স্থানীয় তহমা হস্তান্তরণ ভূমিকা ই রিক্সা সওয়ারী দর্তা অভিলেখ কিতাব স্থানীয় তহমা জেনজিকো আন্দোলন ক্রমমা জলি নষ্ট অবস্থান স্থানীয় তহমা দর্তা ভূমিকা এবং কর চুক্তা প্রমাণ আধার সকল সওয়ারী দর্তা প্রমাণপত্র বিলভুক সমেত রাখি সরুয়া দর্তা সরহ দর্তা করিনি সেবা গ্রাহী নাগরিকতা ফোটো কপি দুই প্রতি হরতালে খিচি ফোটো সওয়ারী দর্তা প্রমাণপত্র ফোটো কপি সওয়ারী সাধন ইঞ্জিন নম্বর চেকসিট নম্বর দেখিনি ফোটো সওয়ারী সাধন পূর্ণ ভাগ দেখিনি ফোটো সংলগ্ন রাখন পড়ে এদি স্থানীয় তহমা সওয়ারী কর তথা নবীকরণ সমেত করে উক্ত শীর্ষক থপ কর লাগ্ছে।

0: সুন্দরত রকম তোমার সাধন নম্বর একটু করে সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবহরু তপাইলে আপনার সওয়ারী সাধন বার্ষিক রূপমা বুঝাউন পড়ে সওয়ারী কর নবীকরণ বস্তু লগায়ত অন্য কর সম্বন্ধে বিতরণ হেনকা সম্বন্ধিত যাতায়াত কার্যালয় গর কর প্রিন্ট মান ব্যাঙ্ক ভোচর গর্ন অগি সওয়ারী কর তথা বস্তু একিম গর্ন তথা কর বুঝাই পছে প্রাপ্ত হুয়ে বিমা আপনি বুঝাই কর রকম আপনি সওয়ারী নম্বর একিম গর্ন হতে সূচনা মারফত অনুরোধ করছে।
1: কোচি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়।